আমার চোখ বাদালে ছুটি ছোর মন গয় বারে তো কেন লাই ভোটে ভোটে মাইলে তান করম সাগাড়া বারে কোসে মোরা কতে দিন বুদ্ধি কতে দিল আছে তো কেন কোরা তেরো বুদ্ধি তো দেখে আজ রে শুন থাও মেরো গাছা শেখে বলে বয়ারু শেখে মাত্র আগ নদী শত্রু ভয় যাতে ঠুলো পরাক্রম গরে উনার সয় ভাইলাই মারে।

লাউতরা জানা মালায়া যায় রে লাউতরা ও মেরা ঘরে তাই কইছা কো দুঃখ বরদায় আইছা কো ও মেরা ঘরে তাই কইছা কো দুঃখ বরদায় আইছা কো দিন দিন জিন্দাকি সারা খুনে ভাইরাজ দিন দিন জিন্দাকি সারা খুনে ভাইরাজ হরে রাম বাঁচো হরে রাম মুখলে বাঁচো হরে রাম আসে করছু কাম মুখলে বাঁচো হরে রাম আসে করছু কাম হাতলে।

রানিলে বন্নি এসারে বাড়ি কলাই রাজালাই শিরক কড়কালো গাবা সানো মেরো বাবালাই রাজালাই শিরক বাদালকো গেরো সমজিলাম দাখের লাগছ মালাই বিরক্ত চাঁদিকো পেলা নেরান কিনা হল লাগছ রে মালাই বিরক্ত দলোলাই বাটো শ্রী সীতা জানে মাসলাই বাটো রাম জানে লিলো গাবা শুনি দেওয়াই বাবা মাসলাই বাট রাম জান গতি লাগার মা দিয়ে বানতে বাবা মজে রে মা

গোঠালা দাইলে জানি গোঠাই সারে বিতল কেউ থালে সুনেরা বাসাবির মৌরি করসা বিতরে অগল ছেউ থাল রোরা আম্র বেটাই গারাই দিঙে সাইলাং সরি দেওতালে দিবানে বোকে বানাই পানে ও কি সাইলাং সরে দেওতালে কলকাতা বামাই ডোলে সাকে জামাই বাঁকি রে রয় বড় কচিন কালি লোগা বার উদয় বাঁচু বাবা বাঁকি রে রয় বড় কচিন মেরো বাবা তিনি নেপাল ভয়ে পানে পাউতেনি খবর দিন কদিন

রানিলে ওন্নি এসারে বাড়ি কলাই রাজালাই শির কড়কালো গাবা সানো মেরো বাবালাই রাজালাই শির ভাদালকো গেরো সমজি ল্যাউদা খের লাগছ মালাই বিরক্ত চাঁদিকো পেলা নেরান কিনা হল লাগছ রে মালাই বিরক্ত ধলোলাই বাটো শিরি সীতা জানে মাসলাই বাট রাম জানে লিলো গাবা শুনি দেওয়াই বাবা মাসলাই বাট রাম জানো গতি লাগার মা দিয়ে বানতে বাবা মাঝে রে মা

গোঠালা দাইলে জানি গোঠাই সারে বিতল কেউথালে সুনেরা বাসা বীর মারি করসা বিতরে আগল ছেউথাল আমরো বেটায় গারাই দিঙে সাইলাং সরি দেউতালে দিবানে বকে বানাই পানে ও কি সাইলাং সরে দেউতালে কলকাতা বামাই ডোলে সাকে জামাই বাঁকিরে রয় বড় কচি

বিজুলি বাতি সাইলং এফএম জাতি সবাই জানালাই নমস্কার। দাম পয়সা গনে মাইলে এতি বানে সবাই জানালাই নমস্কার। তৈরা পাকো রুদু ঐনা গুদু অতি উন্নত পাকুমান চৈতকা গামারে রাম রাম অতি উন্নত প

গোঠালা দাইলে জানি গোঠাই সারে বিতল কেউথালে সুনেরা বাসা বীর মারি করস বিতরে আগল ছেউথাল আম্রো বেটাই গারাই দিঙে সাইলাং সরি দেওতালে দিবানে বোকে বানাই পারে ও কি সাইলাং সরে দেওতালে কলকাতা বামাই ডোলে সাকে জামাই বাঁকি রে রড় কচিন কালি লোগাবার উদয় বাঁচু বাবা বাঁকি রে রড় কচে মেরো বাবা তিমি নেপাল ভয়ে পানে পাউতেনি খবর দিন কদিন দবিলে দৈরাও কতি মাইলে রৈরাও পাউতে রে খবর দিন কদিন হকা সাই মাইলো কেলালে র কইল লাই দেও ফুলাই শিউ দইমা কালি লো গাবা শুনি রই বাবা লাই দেও সি ফুলাই শিউ দইমা

গড়িলাই দাম দি মালাই সামজি সামজি কইলাই পানে নারোনো। তামাকো তাও মিরাই বুবা বাউ সামজে সামজে নারোনো। চিতুর কাগজ কালো কলম আসি পয়লরে অছেরি বাই মাত্র।